0: বাকিলাল স্পোর্টস, বুদ্ধ বিশাল বাজার, চিপেডুঙ্গা, পোখরা, সম্পূর্ণ কিসিম কা খেলকুদ কা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিনে ঠাউ। বিভিন্ন দেশ কা জার্সি হরু সুপথ মূল্য মা পাইছ। আপুলাই মন পনি দেশ কো জার্সি কা লাগি সঞ্জন হোস বাকিলাল স্পোর্টস। প্রোপ্রাইটার মোহন কুয়ার, সম্পর্ক 9816 62 983, 9855 52 855। সম্ঝুনোস হই বাকিলাল স্পোর্টস, মুক্ত বিশাল বাজার।
1: মেরি বুহারী কত্তি রামরি আকাশকে জুন টপক্কি টিপের ল্যায়েছ মেরো ছোরালে।
2: ইয় আকাশকে জুন সঙ্গে তারা জস্তে টল্কিয়েকা কাস্কিকোট জুয়েলার্স কা গহনালে সুনমা সুগন্ধ থপিয়েকা ছন নি আমা।
1: অনি কাহাঁ ছ ছোরা ইয় পসল?
2: ইয় ত পোখরা 2 বিন্দবাসিনী বস পার্ক মা ছ নি।
3: হজুর, হামি কাহা দক্ষ অনুভবী কালীগড় দ্বারা আধুনিক ডিজাইন কা সুন চাঁদী কা গরগহনা অর্ডার অনুসার গ্যারেন্টি কু সাথ তৈয়ার গরিন্ছ এবং পুরানা গহনা সাথ ফের তথা খরিদ বিক্রি গরিনু কু সাথেই কম্পিউটার প্রবিধি দ্বারা গহনা নাপতল গরিন্ছ।
2: পুরখৌলি কাম হামরো পুরখা কো নাম সুন চাঁদী কা গরগহনা কিন্ন কাস্কিকোট জুয়েলার্স মানে যাও।
1: পোখরা 2 বিন্দবাসিনী বাস পার্ক,
2: বিশেষ জিয়ালামা ছুট সহিত নয়া ডেকোরেশন কা সাথ অব তপাইহরুকে সেবা।
1: প্রোপ্রাইটার বলবাহাদুর সুনার কৃষ্ণ,
2: মোবাইল নম্বর 9846059581,
1: 9161615475।
0: স্টাডি অ্যাব্রোড জুনসুকের বিষয়মা উচ্চ শিক্ষা কালাকি অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, ক্যানাডা, নিউজিল্যান্ড হজুর গন্তব্য। বিশ্বাসিলো র ভরপর্দো শৈক্ষিক পরামর্শ কেন্দ্র বিএমডব্লিউ এডুকেশনাল কনসালটেন্সি পোখরা। সম্পর্ক বিএমডব্লিউ এডুকেশনাল কনসালটেন্সি পোখরা 4 সিদ্ধার্থ চোক, ফোন নম্বর 0165707736, 9856020325, 9806535480। সাথে আইএলস পিজি কা কক্ষাহরু বিশেষজ্ঞ টোলি র গুণস্তরীয় তালিম কা সাথ প্রদান গরিন্ছ।
4: কৃষি বিকাশ ব্যাংক লিমিটেড ল কেওয়াইসি বিবরণ ধবই বিবতের নে জরুরি ফ্রেডি গ্রাহক মিথেব মিথেব শিওমৈ ব্যাংকর লব কে রুব ধৈ ছ্যাব লব লাগিরি রুসৈল কেওয়াইসি ধৈ গ্রাহক মোসেব বিবরণ ধবই বিবরণ হমক লমু চদেবালো কুইমি টিব খেও মোবাইল নম্বর লব কে ছো প্রাণী বিবরণ ধৈ রুসৈ ঔ বিবরণ ক্যাচ তসিম বিষা রুসৈ দে কার তব খেয়র্বে খৈবে ব্যাংক ছো জরিয়াসি থেরে সেলপিসি কেওয়াইসি বিবরণ ধবই বিবরণ হমক লমু। কৃষি বিকাশ ব্যাংক লিমিটেড কেন্দ্রীয় কার্যালয় রামসাহাপথ কাঠমান্ডু।
5: अब लेजर प्रविधि द्वारा महिला प्रजनन अंग सम्बन्धी समस्याहरूको समाधान साथै पीआरपी, स्टेम सेल थेरापी, सर्जरी सहारा इन्टरनेशनल फर्टिलिटी सेन्टरमा।
0: के तपाईलाई बारम्बार पिसाब लाग्ने, रोक्न नसक्ने, आस्ता हाछु गर्दा र खोक्दा पिसाब चुहिरहने, बच्चा बच्ची पाइसकेपछि महिलाको योनी दोल्लो हुने, उमेर अनुसार योनी सुक्खा र पातलो हुने, महिनावारी सुक्ने बेलामा र सुकिसकेपछि प्रजनन अङ्ग सम्बन्धी मांसपेशी दोल्लो र पातलो हुने, सहवास गर्दा दुख्ने वा सहवास गर्न मन नलाग्ने लगायतका समस्याहरू छन्।
5: यदि त्यसो हो भने साइड इफेक्ट नहुने, जटिलता नहुने, बिहोस गर्न नपर्ने, छोटो समयमा सम्पन्न हुने, चिरफार गर्न नपर्ने, अस्पतालमा भर्ना हुनै नपर्ने गरी लेजर प्रविधिबाट समस्याको समाधान गरिन्छ।
0: आउनुहोस् प्रजनन स्वास्थ्य सम्बन्धी सम्पूर्ण समस्याको समाधान अब सहारा इन्टरनेशनल फर्टिलिटी सेन्टरमा।
5: सम्पर्क सहारा इन्टरनेशनल फर्टिलिटी सेन्टर, पोखरा 5 पर्स्याङ चोक, फोन नम्बर 0165747668, मोबाइल नम्बर 9856028104।
0: तपाईँको स्वास्थ्य हाम्रो प्राथमिकता, सहारा इन्टरनेशनल फर्टिलिटी सेन्टर।
6: विगतको 20 वर्षदेखि हजुरको सेवामा समर्पित
7: वेस्ट सल्फरले ल्यायो नयाँ जम्बो कम्बो अफर, अब मात्र 12,000 एक वर्षको टिभी प्लस इन्टरनेट सर्भिस, 19,500 दुई वर्षको टिभी प्लस इन्टरनेट सर्भिस।
6: अब सबैको लागि वेब सर्फर, भरपर्दो विश्वासिलो हाई स्पिड फाइबर इन्टरनेट र टिभी सर्भिस, देशको पूर्वदेखि पश्चिमसम्म फैलिएको हाई स्पिड फाइबर इन्टरनेट, आइपी टिभी, डिजिटल टिभी,
8: corporate internet, intranet, the data center service आदि सेवाहरूको लागि वेब सर्फर नेपाल अरूभन्दा फरक सबैभन्दा विश्वसनीय नेपालभरि फाइबर इन्टरनेट र टिभी सर्भिस सेवाको लागि वेब सर्फर घर घरमा फाइबर इन्टरनेट र टिभी सर्भिस
9: कन्ट्याक्ट 0615530050 0615589848
8: फर मोर डिटेल्स विजिट www.websurfer.com.np
1: यति बेला हाम्रो स्टुडियोको घडीमा बिहानको ठिक 9 बजेको छ।
10: रेडियो सफलता 103.4 मेगाहर्ज।

বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার চিব্বেজুঙ্গা পোখরা সম্পূর্ণ কিসিম কা খেলকুদ কা সামগ্রী হোলসেল তথা খুদ্রা বিক্রি গরিয়ে ছাও বিভিন্ন দেশ কা জার্সি সুপথ মূল্য মা পাইছ আপুলাই মন পর্ণি দেশ কো জার্সি কা লাগি সমজন হোস বাকিলাল স্পোর্টস প্রোপ্রাইটার মোহন কুয়ার সম্পর্ক 9816 65 983 98 5 5 52 855 সমজনুস হই বাকিলাল স্পোর্টস বুদ্ধ বিশাল বাজার স্টডি এব্রোড জুনসুকের বিষয়মা উচ্চ শিক্ষাকা লাগি অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে ক্যানাডা নিউজিল্যান্ড হজুরগো গন্তব্য বিশ্বাসিলো র ভরপর্দো শৈক্ষিক পরামর্শ কেন্দ্র বিএমডব্লিউ এডুকেশনাল কনসালটেন্সি পোখরা সম্পর্ক বিএমডব্লিউ এডুকেশনাল কনসালটেন্সি পোখরা চার সিদ্ধার্থ চোক ফোন নম্বর 061-570-736 98-560-2325 98-086-35-480 साथै आयल्स र पीजी का कक्षाहरू विशेषज्ञ टोली र गुणस्तरीय तालिमका साथ प्रदान गरिन्छ तपाईको भोक लाग्दाको साथी मनसरा ताज चिकन बिरयानी घरमा होस् या अफिसमा मिटिङमा होस् या जमघटमा अनलाइनमै अर्डर भनेकै ठाउँमा डेलिभरी मनसरा